0: অঞ্জলিবন কিন্তু আইসো পুরো নানা স্কিট হাতে পড়া সুটা উম্মিদ করো যে রাতের এই কার্যক্রম ঘুমার মে আপনি বোনানে কমি হুঙ্গা বোনে আপনি আমার আজম কার্যক্রম কেবো লাগে এনে বারে মে প্রায় সুঝাও আলি শকো আপনি আনা পতা মাতে
1: হবে বোনে লিখি লো মারু পতু হ্যাঁ কার্যক্রম ঘুমার વાગર રેડિયો 90.8 FM મુકામ પોસ્ટ કુપડા વાગથરા કેમ્પસ બાંસવાડા રાજસ્થાન અમારો પિનકોડ નંબર હૈ 327001 અજી વધારે જાણકારી બદલે આપ અમને ફોન કરી શકો અમારા આણા ફોન નંબર માતે અમારો ફોન નંબર હૈ 9460051234
0: તો બોને ફેરી મલંગા અણસ કાર્યક્રમ મે એક ના વિષય ને હાથે તાર ઉદી
1: રામ રામ રામ રામ